0: বলে আমি লিলো ও মামা সে মিলো নাম পখো বিপির গায়ে মামে মামে মামে মা Yango kozo ngamukolo mini
1: arc-en-ciel
0: attendez le tour.

0: গলে আমি লো সেমি লো নাম পকির মামে মামে মামে মাঙ্গো কোজো নামু কোলো
1: আর্ক-এন-সিয়েল
0: আতান দেবে তো।